তিনি সৌর সুন্দর লক্ষ্মী ধরতী জানো তিনি মাইলে কসলাই মায়া গর্থে হলা আবারি তোমা তিন্দো জন্মদাতা প্রতি জানো তিনি না ভয়ে মাইলে কসলাই মায়া গর্থে হলা আবারি তোমা তিন্দো জন্ম